0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেবেলে মোর বিশ্বাস কিতিলি, এবং আজি মত চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ হয়ে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বছর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনন্তু তৃপ্তি দাসঙ্ক কণ্ঠরে, গীত রচনা গৌর পট্টনায়ক।

পারিল যে বেহলাগে দেশ কিছিলাম স্বপ্ন গরিব আম সোনার দেশ দিব সুখ দিন কহিগলা সে স্বপ্ন আজি পড়িছি হাহাকার এ দেশবাসীর কত কাঁদে ক্ষুধারে যারা যারা আমকু যিয়ে কৌছি শশি সে পুণিয় নদাতা পাঞ্চিয়ে এ দেশ পূজা আমি খাও রে জোতা খটি খটি রে মরছু আমি হাড় আমর ভঙ্গা

হেলে গরিব রক্ত বড় মহঙ্গা মহঙ্গা গরিব রক্ত বড় মহঙ্গা মহঙ্গা হাত মহঙ্গা ঘর মহঙ্গা কিন্তু মহঙ্গা ঘর মহঙ্গা ঘর মহঙ্গা কিন্তু মহঙ্গা প্রেম মহঙ্গা স্নেহ মহঙ্গা শ্রদ্ধা মহঙ্গা।

শ্রোতা বন্ধু, আমি কথা উঠলে জাতীয় আত্মঘাত বিরোধী দিবস বিষয়ে এক হৃদয় বিদারক ঘটনার এই দিবস পালনের সৃষ্টি হয়েছি। ভারতের সর্বকনিষ্ঠ তথা পূর্বতন প্রধানমন্ত্রী স্বর্গত রাজীব গান্ধী মে 21 তারিখে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করে। অনেক নিরীহ লোক জীবন দ্বীপ লিভি যাই। আতঙ্কবাদর ভয়াবহতা বিষয়ে সচেতন করাইবা ও স্বর্গত রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পূর্বক প্রতিবর্ষ মে 21 তারিখে জাতীয় আতঙ্কবাদ বিরোধী দিবস পালন করা যায়। তো আসুন শুনিবা পরবর্তী দেশাত্মবোধক গীতটিয়ে, হিন্দি চলচ্চিত্র এ বতন তেরে লিয়েরু। এথিরে গীতটি গাইছন্তি মুকেশ, গীত রচনা নীরজ এবং সঙ্গীত নির্দেশনা দেইছন্তি এস টি বর্মণ।

শ্রোতাবন্ধু, আজির দিবসে লোক সচেতন করাইবা বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সর্বসাধারণ ফোরম আয়োজন করা যাই থাকে। সোশিয়াল মিডিয়া মাধ্যমে আতঙ্কবাদী বিরোধী বার্তার মধ্যে আজকাল প্রসার করা যাচ্ছে। যুবগোষ্ঠীকে হিংসার দূরেই রাখা, হিংসা বিরোধে সমস্তে এক হওয়া এবং শান্তি প্রতিষ্ঠা এই দিবস সুযোগ প্রদান করে। তো আসুন শুনবা পরবর্তী গীতটি।

0: ছিল না বাবু।
1: আচ্ছা,
0: বর্তমান আলোচ্য বিষয়বস্তু
1: আচ্ছা
0: রামায়ণরে নারী চরিত্র চিত্রণ এবং সতীত্বর পরাকাষ্ঠা নেই।
1: আচ্ছা,
0: জানকীঙ্কু কৌশল্যা যে উপদেশ দেইতিলে,
1: আচ্ছা
0: সেথি সত্যবান সাবিত্রী উপাখ্যানটি আমি আলোচনা করিবারে।
1: আচ্ছা,
0: তাহলে আলোচনা করে যেতেবেলে
1: আচ্ছা
0: রামচন্দ্রঙ্কর আদেশ রক্ষা করি লক্ষ্মণ
1: আচ্ছা
0: সীতাঙ্কু বনকু নেবা পাই গলে,
1: আচ্ছা
0: দেবী বৈদেহী
1: আচ্ছা
0: মাস
1: কৌশল্যা
0: জানকীঙ্কু পাখরে বসাই জানকী।

0: বুঝিল না ভাই।
1: আচ্ছা
0: জেমাঙ্কর কথা রক্ষি
1: মন্ত্রী
0: বৃদ্ধ মন্ত্রী অমাত্য মানঙ্ক সহিত পহঞ্চিলে
1: রাজ্যরে।
0: যেতেবেলে রাজা শুনিলে যে দ্যুমুত সেন শাল্য অধিপতিঙ্কর পুত্র সত্যবানকু ঝিও বরণ করিছি, বড় আনন্দিত হইগলে। বিভার যোগাড় করিবা পাই মন্ত্রীকু আদেশ দেইছন্তি, বসিছন্তি রাজসিংহাসন উপরে। এ সময়রে ব্রহ্মাপুর নারদ কাড়ে থিলে রে
1: আসি পহঞ্চিলে
0: নারদ আসিণ বি।

শ্রোতা বন্ধু শুনেছিলে বিভিন্ন শিল্পীঙ্ক কণ্ঠরে কেতোটি আলবম গীত আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে 8:45 হওয়া যাচ্ছি শুণবা হিন্দি সংবাদ রিলেকি প্রচার করছে আকাশবাণী দিল্লি পরে শুনেপারে বিবিধ ভারতী কার্যক্রম।

শ্রোতাবন্ধু, আপনার নিশ্চিত রূপে জাঁথিবে যে আশা ভোসলে এই নিকটরে স্বর্গবাস হয়েছি, আর অনেক গীত আমি স্মৃতি হয়ে রয়েছে। সে ভিতর হেলেন অভিনীত অনেক গীত সুপর ডুপর হিট হয়েছে। হেলেন অভিনীত আশা ভোসলে সঙ্গীত যেতবে মিশি যা আীত এত মাত্রায় লোকপ্রিয় হোলা, সে মধ্যে আমি নিয়েছু আউ এক গীত আর ডি বর্মন এবং আশা ভোসলে মিলিত কণ্ঠে চলচ্চিত্র কারভান।

0: Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today said that India has presented a new model to the world by increasing agricultural production, strengthening food security and bringing positive changes in the lives of millions of farmers. Expressing happiness over the conferment of Food and Agriculture Organization FAO Agricola Medal to Prime Minister Narendra Modi in Rome, Mr. Chauhan said that this honor is a symbol of the growing prestige of New India. He said the world looks upon India's policies, leadership and humanitarian vision with respect. He said that this award is a living testament to country's hard-working farmers. Railway Minister Ashwini Vaishnav today held a high-level security review meeting in New Delhi with field officers. During the meeting, it was noted that preliminary investigations into several recent fire incidents in trains have revealed the involvement of antisocial elements. The ministry said that such incidents has been taken up seriously and the Railway Protection Force is actively probing them. The government today reassured that India has sufficient supplies of crude, petrol, diesel, natural gas and LPG. Addressing an inter-ministerial briefing in New Delhi on the West Asia situation, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, Sujata Sharma, said that refineries are operating at optimum capacity to meet the demand. Ms. Sharma said steps are being taken to ensure availability across all petrol pumps. Supply of LPG for cooking purposes is stable and in the last 3 days, delivery of 1 crore 34 lakh domestic LPG cylinders has been made while the supply of commercial LPG remained 1 lakh 32,000 tons since 1st of this month. India Meteorological Department IMD has issued a red alert for heat wave to severe heat wave conditions over Uttar Pradesh, Madhya Pradesh and Vidarbha for tomorrow and it will continue this week. Similar conditions are likely to prevail over Delhi, Haryana, Chhattisgarh and coastal Andhra Pradesh. In the Malaysia Masters Super Badminton, India's Ashwita Chaliha advanced to the women's singles quarterfinals in Kuala Lumpur today. She will next face 8 seed Line Hoymar Kjelsvik of Denmark. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুনিলে হিন্দী এবং ইংরাজীর সম্বাদের লেখকের প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে 11:10 আজির অধিবেশনকে এটি শেষ করা পূর্ব আসন্তু জানি নেওয়া আসন্তকালি আমাদের প্রসারিত হওয়াকে থাকা কতটি প্রমুখ কার্যক্রম সম্পর্কে ভক্তিগীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি শুণবে সকাল 6:10 ভক্তি ধারাবাহিক অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত শুণবে সকাল 6:40 কতটি ছন্দ চম্পু এবং ওড়িশি গীত শুণবে সকাল 7:25 লঘুশাস্ত্রীয় সঙ্গীত শুণিপারে সকাল 7:40 কতটি পুরোনো ওড়িয়া চলচ্চিত্র গীত শুণবে সকাল 8:30 সুগম সঙ্গীতর কার্যক্রম শুণবে সকাল 8:45 এবং দিন 11:30 বিবিধ ভারতী কার্যক্রম রিলে করব আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র সকাল 9টায় দিন 12টায় এবং পুণিত রাতে 9টায় সকাল 10টায় শুণবে ফোন ইন কার্যক্রম হ্যালো ডাক্তার হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রর বিষয় ভিত্তিক কার্যক্রম গীতাঞ্জলি শুণিপারে সকাল 10:30 দিন 11টায় শুণবে নাটক আমার সান্ধ্য প্রসারণ আরম্ভ করব সন্ধ্যা 5টায় প্রথমে শুণবে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ নাট্যধারা শুণবে সন্ধ্যা 5:30 ভক্তি ধারাবাহিক সন্ত তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস শুণবে সন্ধ্যা 6:15 কতটি আলবম গীত শুণবে সন্ধ্যা 6:30 রাতে 7টায় শুণবে ওড়িয়া চলচ্চিত্রর গীত এবং পুণিথর শুণবে রাতে 8:15 হিন্দি চলচ্চিত্রর গীতর কার্যক্রম শুণবে রাতে 8টায় আলবম গীত শুণবে রাতে 8:30 কতটি গীত গজল শুণবে রাতে 10টায় এবং পুণিথর শুণবে ওড়িয়া চলচ্চিত্রর গীতর কার্যক্রম রাতে 10:30 শ্রোতাবন্ধু এলা আসন্তকালি আমকেন্দ্রর প্রসারিত হওয়াকে থাকা কতটি প্রমুখ কার্যক্রম সম্পর্কে আজির অধিবেশনকে এটি রাখুছু আপনার পুণে স্বাগত করব আসন্তকালি আমার প্রাত অধিবেশন সকাল 5:55 সেতবে যায় বিদায় দিন্তু জয় হিন্দ।